ஆனா தான் பண்ணி பேர்ல உன் மேலும் காம்பிரை பிராட் சுக்கு சிபிஎம் சூடி ஜா பாயோ தி கம்ப்யூட்டர் கிண்டா அண்ட் டுக்கே தோ பாயின் சட்டான் யாவ் தூசே কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত গরলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হো নিয়া ও সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকে ই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক বই হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়রা প বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিজি ক্যামেরা আর ভরপুর তো ইন্টারনেট পানি জোড়ি ছ থাও আমার মনে লাগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়েলা নি ঝুষে আর এ ফোন নম্বর 0115547887 98 4 20 35 541 আর ভয় আর গুড ভেরি গুড ভেরি গুড।